0: ইবো আকাশবাণী লেন কাস্তিং ইসরান দিসকি ডোলমানি নসুলগুন সানাজাত জাবথুংতং স্পুসকিস করি লোনপো জোন বা তিরিংলিয়া সিন্ধু দর্শন গাস্তোনে না থুসালা স্কুদা জাতে নক লাদাখ উজুং আজদে শিসকুং জোন বা বিজেপি লাদাখে নেথুপ এক্সাই সে থাপচুসে থাকচাত সালখান বেকা শিকার না সামলো সালচেসলা জুয়া ফুলতে নক চি তরসানে পার্লিমেন্টারি স্ট্যান্ডিং কমিটি থুসমি গুণেশ দেজিক পার্লিমেন্টে থুসমি শশী থারুরে উজুকসে না জম্মু খাচুলতং লাদাখ সে জিক্সকোর জাদিন জিপতানক কাসাতা নাসুলকুন জিপসাল জাতে সানাজাত জাবথুংতং স্পুসকেস করে লোনপো জুন বা নিমুবিন জায়তি বাই ব্যাম ভেনিয়া দিরিং এলিয়া সিন্ধু দর্শন গাস্তো নে না খাক থুসালা লেপস্তেনক কোয়া নামটু থাকা জাবথুংতং স্পুসকেস করি লাস খুংসেতং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফ সি আই স্পনবোর গান বাগুনি গাছু জুয়া জাতেনক লোনপো জুন বে ইজিক্স করে স্কাপসলা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে লাসির ডুনাস গুণ বরচেসি নাসাতং নুছুং তংখান গুণে ফান্ডে থকা স্কার জিপ জাচেসেনক কোয়া ইজিক্স করে রিংসলা লাস খুংসে স্পন বগুনতং নামপং জলথাত যাচ্ছে সে ছোদে নক ইয়াং কে লাস লাসখুংসে ছার্চি ডুলিন ইয়ুথ খান তং এয়ার গেসে লাস জাস সংস্কৃপ্তং মীমাংসলা জাস রিক্স গোস্তে তান ইয়ুথ খান গুনতং দেলতে সুংডোস যাচ্ছে সে ছোদে নক ভারতীয় জনতা পার্টি গুসকুং গুণেশ দেজিক রাজ নিবাসিকা লাদাখ উজুংাজদে শিসকং জোনবা বিনয় কুমার সাকসেনা তংয়াম্পো থুগা জাতেনক থুজদে থা বিজেপি থিপা টাইসি গেলসন খাচুস দেপুন জুরবা টাইসি গেলসন টংসি স্তানজিন লাকপা তং বিজেপি জাংসকারে টংসি রিক্সিন ছং গুণ যুগস্তেনক থুকস্তে শিসকুং জোনবা সাংগাসি লোবমাইনিস শারি পুত্রতং মঙ্গলিয়ান পুত্রে গুণে রিংসেল রিম্পোচে জালচেস তং জিংশেক তাম্পা গ্যালথাস বাকুলা রিম্পোচে ছোগে ইরুয়া ছোস তং গ্যালডাপসে থোগা ছাকলাস গুণ জিক্সালা মঙ্গলে জিক্সকোর জাতখানবো ট্রান্সপো লুসিয়াস পাটাসি দেলেক এজুয়া জাতক এ থুসদে নেথুপ এক্সাইসি থাপচুসেকা সুংডোস জাতে শিসকুং জোনবা মীমাংসে ফান্ডে নাই না বোরতে ডাঙাম শিক জাচেসলা জুয়া ফুলতেনক ইয়াং খোয়ে ছায় রিক্স মিউস বিচুল্লা কলখানে স্কোলা সাদা জাদিনজিক তেকা থিমসগাল চোখানগুনি গ্যাপগাল্লা লাসে টাকপো সুলচেসলাং জুয়া ফুলতেনক শিসকুং জোনবা শিসকুং জোনবে থুসদেয়া খোঙ্গুনে তোসা ফিংখান বেকা নাংস্তাক সালতে লাদাখ সে মীমাংসে ফান্দে পিয়া ছাকলাস যাচ্ছে সি লোকেল সালা জাতেন ওয়ানলা গুনপে তুসছত কুন্ডিক নাম্বার নাংজাতে স্কোনে নিমা দুন নে ফালা ছকসা জাদিন জিতা আনক ইয়াং দিরিং নিমা থামেস কাবলা স্ক্যাবসে ছুঙ্গা কুং কঞ্চক স্তানজিন রিম্পোচে উজুক সেনা কিলখোর শাকা জাতে এনক ইতুস রিম্পোচে ছকে তালদান মীমাং স্কুলা কালব লামস্তন সালা জাতে এনক স্ক্যাবসে খেন্ড্রুল কুংখা রিম্পোচে ছক দাং ওয়ানলা দ্রিগুং কার্গুত গুনপা ফেপসা জাতে কুন্ডিক নাম্বার নাং জাতে ডুবছতে উসুক জাতে এনক ইয়াং দেরিং কুন্ড্রিক ডুবছদে কিলখোর দান্ডেন জুয়া জাতে কিলখোরে স্কুলা রেম্বোছে ছোকে তালদান মীমাং স্কুললা সাদা জাদিন জিকথং নাংচুসে ওঠোদাং জাতে এনক ইয়াং কালব লামস্তন জাদিন জিক মীমাংসলা সেম জাংপো জোচেস ফানচুন থুন্ডেল তং চিকডিল জাতকো সুংন জিকথং ই কানে ইউনলা দেশকিদ ইয়ংচেস নাত নাছা মিয়ংচেস তং পাশাত মিয়ংচেস তং জামলিং জিসদে ইয়ংচেস সে ইনক সুয়া জাতেনক এন্না রিংসলা টাশিস পে গাস্তন জিগাং টালদিক জাতেনক এ নাসুলকুন নিজরাং লানগেসলা আকাশবাণী লেনে সানচেসলা ফুলিন জিগতাংন চি তনসানেকা পার্লিমেন্টারি স্ট্যান্ডিং কমিটি পার্লিমেন্টে থুসমি শশী থারুরে উজুকসে না জম্মু খাচুলতং লাদাখ সে জাকমা জি জিক্সকোর রে গুজুক জাতেনক খুঙ্গুনি জম্মু খাচুলতং লাদাখ সেনা সানসাব সে সংস্কৃপ্তং ছিগেলে থাপচুসং গুণেশ কোল্লা স্কার জিপ জাচে সেনক নাজে থুসমি নাসুল তংখান নাংজিন ছসচুংয়ে ইনাল দে ছেসমি সুসাবজিৎ সুপা Jammu, Srinagar, Kargil tang le zik skor jache sino ibo gyaga tang nyampo agyal kap ni separe dakse rings la yarga se la se thogwa ergus jache sino inanga Indus Water Treaty gaxte yot kan tang line of control tang gyal chil dane sansam se kane stanchiks sansam skums te yongche se jikspa yot kan gunika zik stoks lena jache sino Karbi Junglua Kaspa Pokhila Lik Thepia Padmashiri Jingstak Sangyampo Siwa Pulte Nok Kong Chungtus Nepala Karbi Tus Some Lur Somchestang Nyakskun Salte Nok Kabe Jaste Karbi Luang Smanga Mingchan Gurte Nok Skushevs Pakli Pokli Liki Thepika I Nyandunbo Sanajat
1: Nani Caribia long catching honey party dia little sing sound not toy
2: parvaton ki gaan kokila shrimati pokila lake tipi padmashri 2026 Karbi Anglong Assam ka ek sundar gaon jahan rehta hai Karbi samuday aur pokila lake tipi गुमंतु कलाकारों के परिवार में जन्मी पोकिला को कार्बी संगीत न सिर्फ विरासत में मिला बल्कि उन्होंने उसे जिया। बचपन से ही उनकी असाधारण प्रतिभा झलकने लगी थी। संगीत के इस स्वरूप से गहरे जुड़ाव ने उन्हें महसूस कराया कि ये विरासत संकट में है। कार्बी संगीत केवल बुजुर्गों तक सीमित था।
3: उन दिनों कार्बी गीत तो थे पर लोगों को उन्हें पेश करने का ज्यादा मौका नहीं मिलता था।
2: बाधाएं अनेक थी, लगातार निर्धनता की छाया थी और परंपरा ने महिलाओं को सार्वजनिक मंचों से दूर रखा। वर्षों तक पोकिला पृष्ठभूमि में रही, लुप्त होती कला की मौन प्रहरी बनकर, किंतु उनकी आवाज एक दायरे में नहीं बंध सकती थी। बंधन तोड़कर उन्होंने चर्च में अपना मंच पाया, समविचारी लोगों को साथ लिया और महिलाओं को साहस देकर अपने साथ जोड़। वे दुर्गम इलाकों में घूमी।
0: जुने छे चौहान इशु छुपा चंगथांग युलजों से नंगा लेर चौहे डी एडिक्शन सेंटर चौस ने नशा मुक्त भारत अभियान तंग नशा मुक्त भारत सप्ताह नंगजिन ला दुंजक अच्छी की हागु तंचे से डिक्रिम जिक टल दिख जाते नौक दुंजक अच्छी की हागु तंचे से डिक्रिम तंचे सतो कर्ग्यम Chumatang tang litse nanga jinda chuknis patang jinda chupe lopta gune nanga taldik jate phamatang sichokse memangsla hago saltenok endantusla loptukunla drugs tang jan jasngan pa gune noskal eskola hago tang khamjang jane miche phuches khakchan tang sichokspo drugs met khan jane nanga junu gune khagaskola sada jatenok yang girgan guntang nyampo jalta jate drugs chokse jasngan pa neskop thapsika sungdos jatenok Bharatiya Janata Party Ladakh Gelchil Dane Yogi Jagtang Le Headquarter Gar Sistenok Tripatashi Gelchan Khachui Ujuk Sena Yogi Degree Me Nanga BJP Lassan Pagun Thusteno Etos Tipe Yog Po Ujuk Stang Sem Sepia Gelatang Kamzang Chane Mitsepia Kakchan Enok Moltok Kongrai Sungsha Dena Skujab Stashi Gelchan Khachui Shilon Narendra Modi Ujuk Sena Gelchil Daneka Kamste chisan nargui phantok sepia yok jadin jiktang enok yang yok po gyagare jiksten gangpo askushkesla phulte nok molto koi jaktung mitse nanga cha nyomspe duntang tang nyampo yok jachi si spospa sala jate nok kasata kaptak shik sana ja du dashin gandirli na sulis dekha gapia rzung changma li kargil nubra changthang sham dras tang zanskar kune stinger pia nyan ju lenche seno restos pagun tv na sul coverage na thongum chan videography cinematography na ngar chal chan na sul khongches tang tang che se thoga thongum chan rang laga sd 4k video camera 4g 5g connectivity chane smartphone tang rang laga motor khollo yot khan gulla na ashkar te sal chan रिस्तोस पगुनिंग यंजु कुन रंगरा अर्जोंग ने स्कंग गोस देनो श्रियंजु पुलचे से स्तिंजुगे छेस्टांस जुले छेस चुरुक इनोक जिप्सल दू दशन केंदरली नसुलिस देखकने थुप गुस जाद आकाशवाणी लेने नसुल थुन कसता दिलचस्प सनजाद
4: Digitally, it is a somenanga, mimansi, misaputansananga, tezam gurja, chenmojik elevenino, ka gurja gun natanfia, gosdomjik yote inoga, ka gurja gun natanfia, pantospojik inoga, ya ka gurja gunir gapne, natang tasam metpa, skyodgos yote inoga, te samiskola, zixte, tuxam sal goshes yote nopa, inang, zixestang samlo salchesi tuspang ta suilagayote, yang tus miduks yunani, tus topste, sisoxi spellam soseka, mimans arganjon, pomo, skiaser, su tsame, tus salte, jagas, karma mampe, samchartang, julon gun, spellen yotkana, zixeneno, dering, natang su tsame, kangpabo, juxe, nangjiga malusa, rangrang sose, studio jiga, gurinoteno, yang e studio yute, rangi, jak. Tung imise putans po jamling imimans kon la chisal nansal jadintang dering nie chinan la chizospin zara chiza chizin karu za chizin khangpenanga nangmik chamiyot ka nangbenanga sujuksat dering makpe ibolo dering nama ibomandi dering sutangthuk thore sutangthuk chizin chi gontes kyu chizin karu as kyu chizin nam supas kyu chizin kozla kun chamangyospin yang chama chong chizin juatsosla Rangi nang kangpe nanga chiyot kun chisal nangsal drapartang video ngyam postans, yang rangi sembe nanga chisambo mimang skun la shats, yang te shatkan gun la stodda rgya yong na smadda rshuang yong chispo rangshin eno, chiya yuna kazuk lakpa chikchi gi zugu gun soso yodat soks la mimang sose samchul gunang soso yong chispo yugos meteno, kaltes lan tang spaspe gun aldemo shiksal te yot nani, te tsangmala luz mashuga thukje che yujes la mik zinzin mobile kun mikol khamet, Yang kaltes lan gun midik pariyotna, ta te gun la yang lan trakpojik khas kyang shesi lan jik salchez la, chisam misam samin jukshes soksi obgyal ma mangpojik tang, tusso tolaga chen yot khan gun zikseni nok. Ina zugi ngatangi sonme mespo gunis, losar gun zane, nangtam pi amakir, pitam na amakyong molintang molchesh gyongduk. Innang dangdringa pitam tang nangtam ta bortang khangpe yotsat tang semsena samsat po mimangs yongs la shadene no kabo ngatang khangpe shungskyo bifyang ma jikspa chan gyura churuk che yuna rai madi khantang skunma chakpa gonla ngeri khangpe skorla ngerang rai salpo zadin shadin jikspa sang skunma chakpa gonla ngeri lamstan zat khan sok sung gyurene no kaltes shisok se spellam gun kol shes nata shisok se mimangs kunla julon zangpo rik tang yampo shisok la gyurja zangpo rik khyonche si Tablam mal demojik aino, yang nyampo digitali phantos kun tablam demojik tang nyampo kol goshes puni ma kharchan gyurte tenok. Tena sokla dangdringa AI yang na artificial intelligence si tuzab sinanga, ka drapar bor denba in, yang ka bor zuzma in, ya ka skatpo ngozma in, ya ka skatpo chozma in, khetpar phe tupches po ma kakspo gyurin aino. Kabe phantos lente goskor tangkhan gunis ngatanga thurden sheshi si thaps nachok shi kolen tang pene mangpojik phingste kherin tang rangis mise gangpo shatak bate sakhte yot khani rginor paljor gun skarcha chigina singmet khan choskani spe mangpo yotenok yang mimangs mangpojik ni e choksis naskap jik shara chik tang snaluks zorchan jat mathuba rangshok len khani snachul guna mangpo jorine nok Tefia, Chisoxis Pelam Gonica, Chijik Zixatnang, Chijik Sanatnang, Tegunla, Tenamala, Turden Cheste, Janmagunla Kal Misal Chestang, Tegunla Lantang Chesoxi, Nortulgun Mizaches, Yankane Fonjik Lebatnang, Rang Tulches Kazuk Jaltarik Molatnang, Tegunla Shang Zate, Nantan Zatemane, Lan Misal Chesgun, Tusir Gotom Chenmanok, Dorsduna, Digitally E to Zapsinanga, Mimanskun Shang Zate Juxcoches, Rang Kampagun, Mimansi Studio Mazada, Ranta de Misepuches, Shisos Pelam Gunica, Ranjan Samifia, Pantospe, Riz Tang, Julon Rik Salches, Stondus Duchess, Tonmedi Riz Gunica, Tusso Tolaga Misalches, Pamagunis, Rangi Las Duches Lazixte, Tuguchun Kunla, Mobile Gun Stati Miborchestang, Rangi Mobileka, Kazuk Skat Jiglebatna, Yakazuk Dapar Jiglebatnang, Mosma Tang Ruzme, Katpar Gun Nantan Zatemane, Shanla Kal Salchestang, Tebo Lan Salches of Mizachestang, Yang Samisan Karchanchik, Mimans Kunis, Digitally Jixten Chikpena. Mise Mapuda, Nyampo, Rangini Jistenenanga, Rang Tatpe, Mise Puchesgun Ma Karchaneno, Akash Fani Lene, Tardel Chaton
5: Nashi Akash Fani Lene Chut, Pido chuzo lun tang pecharu kasada. Dundu bang mo tang tsiring dol kargunis alkani ilugun sanazad.